আসলে প্রধানমন্ত্রী ডিসেলরু উআএ প্লান্ডা সুইডিয়া নরওয়েগিয়া ডান ইতালিয়া ইয়ং বর্তুজুয়ান উন্তুক মাম্পর কুয়াত কা মিত্রান গ্লোবাল ইন্ডিয়া ডি তঙ্গা মনিকাতিয়া কতিডা পাস্তিয়ান গিও পলিটিক ডান পনাতান উলাং ইকোনমি প্রধানমন্ত্রী মঙ্গাডা কান পমবিচারান বিলাতেরাল ডিঙ্গান প্রধানমন্ত্রী নরওয়েগিয়া জোনাস গাহ স্তোরে ডি ওসলো কডুয়া পমিপিন মনিনজা সেলুডু স্পেকট্রুম হুবুঙ্গান ইন্ডিয়া নরওয়েগিয়া মঞ্চাকু প্রডাঙ্গান ডান ইনভেস্তাসি তিন্ডাক লাঞ্জুত আতাস প্রজানজিয়ান কামিত্রান প্রডাঙ্গান ডান ইকোনমি সিঙ্কাতিয়া তেপা ইন্ডিয়া এএফ তেয়া আক্সি ইকলিম ডান ট্রান্সিসি এনার্জি ইকোনমি বিরু ডান তাতা কলোলা কলাউতান পনেলিতিয়ান ডান পন্ডিডিকান তিঙ্গি কজাসামা আর্কটিক ডান কুতুব আন্তরিক্সা সরতা মোবিলিতাস তালেন্তা মরেকা সপাকা তুন্তুক মনিকাত কান হুবুঙ্গান কডুয়া নগারা মঞ্জডি কা মিত্রান স্ট্রাটেজিস হি যাও মনগাস কান কমিটমেন্ট বরসামা মরেকা তরহাডা কবর লাঞ্জুতান ডান পরতুম্বুহান হি যাও কডুয়া পমিপিন সপাকাত উন্তুক সপাকাত বাহবাত তডাপাত পোতেন্সি ইয়ং সাঙ্গত বসার উন্তুক মনিকাত কান কমিত্রান ইকোনমি ডান কমার্শিয়াল প্রধানমন্ত্রী মিয়াম্বুত বাইক পনিকাতান ইনভেস্তাসি ওলে পড়ুসান নরওয়েগিয়া ডি ইন্ডিয়া কডুয়া পমিপিন মঙ্গারিস বাবাই তুজুয়ান উন্তুক মালিপাত গান্ডা কান নীলে পডাঙ্গান সাত ইনি আন্তারা ইন্ডিয়া ডান নরওয়েগিয়া পাডা তাহুন রুয়ারিবুতিগা পুলু সরতা মন্ডোরং পাড়া পড়বাকিলান বিজনেস উন্তুক মঙ্গ উপায় কান জালিনান কর্জা সামা ইয়ং ডিনামিস ডি বড়বাগে সেক্তর গুনামা মনুহি কমিটমেন্ট ইনভেস্তাসি সবসার সরাতুস মিলিয়া ডলার আমেরিকা সরিকা ডি বাবা তেপা ডান পঞ্চিপ্তান সাতু জুতা লাপাঙ্গান কর্জা ডি ইন্ডিয়া পাড়া পমিম্পিন মনুয়া মনুগাস কান তিম মাসিং মাসিং উন্তুক মাম্পা ডালাম কর্জা সামা ডালাম বিডাং ইকোনমি বিরু তরমাসুক পড়লিন্ডুঙ্গান ইকোসিস্টেম লাউথ পম্বুয়াতান কাপাল পলায়রান হিজাও তরুবুঙ্গান ডান ইনফ্রাস্ট্রাকচার আন্তরিক্সা আই রোবোটিকা কা আমানান সাইবের পলাতিয়ান পলাউত পরিকানান ডান আকুয়াকুলতুর মরেকা মনগাস কান কম্বালি প্রিন্সিপ প্রিন্সিপ উংক্লোস ডান মিয়াম্বুত বর্গাবুঙ্গান ইয়া নরওয়েগিয়া ডালাম ইনিশিয়াটিভ কা লাউতান ইন্ডো প্যাসিফিক ইয়াইতু ইন্ডো প্যাসিফিক ওশিয়ান ইনিশিয়েটিভ প্রধানমন্ত্রী মোদি মঙ্গুন্ডাং নরওয়েগিয়া উন্তুক বর পার্টিসিপাসি ডালম আচারা ভারত ইনোভেটস ডুয়ারিবুডুয়াপুলো আনাম ইয়ং আকান্ডি শ্রীলঙ্গারা কান্ডি ফ্রান্সিস পাডাবুলান জুনি ডুয়ারিবুডুয়াপুলো আনাম ডিয়াজুগা মঙ্গুসুল কান পম্বন্তুকান পুসাত ইনোভাসি স্টার্টআপ ডান হ্যাকাথন ইনোভাসি হিজাও সবাগে কর্জাসামা আন্তারা কডুয়া নগারা মনকান কান কর্জা সামা ডি বিডাং লিঙ্কুঙ্গান ডান এনার্জি তরবারু কান পাড়া পমিপিন মায়েরু কান কোলাবোরাসি ইয়ং লভি লুয়াস ডালাম টেকনোলজি খুসুস সপর্তি পনাঙ্কাপান পমান ফাতান ডান পইম পানান কার্বন সেসে উএস এনার্জি আঙ্গিন লপাস পান্তে সরতা পনিকাতান ইনভেস্তাসি ওলে নরওয়েগিয়া ডালাম প্রয়োগ প্রয়োগ এনার্জি বর্সিডি ইন্ডিয়া পাড়া পমিপিন সপাকাত উন্তুক মম্পর কুয়াত পনেলিতিয়ান ডান লগিস্টিক ডি কাওয়াসান আর্কটিক সম্বারি মনগাস কান কম্বালি প্রাকৃতিক প্রাকৃতিক ইয়ং বর্তাং জাবাব তরহাডাপ লিঙ্কুঙ্গান মরেকা মনকান কান কর্জা সামা ডালাম পনেলিতিয়ান ডান ইনোভাসি মঞ্চাকুপ এনার্জি তরবারু কান কলাউতান ইকলিম কস্যাতান মিনরাল কৃতিস টেকনোলজি বারু ডান টেকনোলজি ইনফরমাসি ডি বিডাং পন্ডিডিকান তিঙ্গি মরেকা সপাকা তন্তুক মঞ্জাজা কি প্রোগ্রাম গ্লার বর্সামা পঙ্গাকুয়ান কোয়ালিফিকাসি চারা তিম্বাল বালিক সরতা মোবিলিতাস মহাশিষ্য ডান স্তাপ পঙ্গাজার মরেকা যুগা মন ডিসকুসিকান কোলাবোরাসি ডালাম ফোরুম ফোরুম মুলতিলাত্রাল ডান বর্তুকার পান্ডাঙ্গান মঙ্গনাই ইসু ইসু রেগুনাল মাপুন গ্লোবাল উতামা ইয়ং মঞ্জডিকা পন্তিঙ্গান বর্সামা প্রধানমন্ত্রী নরওয়েগিয়া মনগাস কান কম্বালি ডুকুঙ্গান নরওয়েগিয়া তরহাডাপ কা আঙ্গুতা আন্ততাপ ইন্ডিয়া ডালাম ডেওয়ান কা আমানান পেবেবে ইয়ং তলা ডি রেফরমাসি পাড়া পমিপিন মঙ্গুতুক টেরোরিজমে তরমাসুক টেরোরিজমে লিন্তাস বাতাস ডিঙ্গান তগাস ডান তাম্পা কা রাগুয়ান সরতা মন্ডসাক আডায়া তিন্ডাকান গ্লোবাল ইয়ং তরপাডু উন্তুক মনাঙ্গু লাঙ্গি আঞ্চমান তর সবুত মরেকা মঞ্চাতাত আডায়া পোতেন্সি ডালাম কর্জা সামা প্রতাহানান ডান কোলাবোরাসি ইন্ডাস্ট্রি প্রতাহানান সপাকাত উন্তুক মঞ্জাজা কি কর্জা সামা ডি নগারা কতিগা তরকায়ত বারাং পুবলিক ডিজিটাল সত্তা মনগাসকান কমন্ত্রিয়ান কমন্ত্রিয়ান তরকায়ত উন্তুক মামবন্তুক ক্লোম্পো কর্জা সামা
mengenai digitalisasi guna mendorong transisi digital.